0: You are.
1: Dit is het weerbericht op Ujala Radio. Het is half tot zwaar bewolkt en er komen enkele buien voor, in het noorden mogelijk met onweer. Wind komt uit de zuidwestelijke richting en is matig, aan zee en op het IJsselmeer krachtig tot hard, windkracht 6 tot 7. Vanmiddag vallen er buien met in het noorden plaatselijk veel regen en kans op onweer. De temperatuur ligt rond de 14 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
2: Jekja.
3: Tofa.
2: Tofa? Tofa to mujhe dena chahiye tha.
3: तुमसे तोहफा मैंने ले लिया है
2: जी मुझसे
3: तुमसे तुम्हारी टीचर
2: जोकर इसका क्या करूं
3: इसे अपने पास रखो मैं तुम्हें तुम्हारे लिए तुम्ही को लौटा रहा हूं
2: जी मेरे लिए
3: देखो एक दिन राजू बड़ा होगा लेकिन जोकर राजू ऐसा ही रहेगा भोला मासूम इसे जिसके हवाले करना सोच समझ कर करना दुनिया में जोकर के साथ जो करता है मजाक करता है

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres info@ujala.nl.

तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल, दो लफ्जों में ये बयान ना हो पाए. Ja, de stem van Jay van de formatie Stars volume 4. Ja, heerlijke afwisselende gana hier bij Ujala Radio vandaag. Wat doet Janne het toch? Afwisseling geeft onze geest meer ontspanning dan helemaal niets doen.

0: मस्ती में घूमे घूमे और बाहों में झूमे झूमे। फिल्म का नाम है खानदानी शफकना और गाना का नाम है शहर के लड़की। Misschien heb je de clip gezien. Ja, dit nummer werd opnieuw gemaakt in deze film. En het bevatte ook Sunil Shetty en Ravina Tandon. Ja, beide waren ook in de originele film. Ja, uit de film Raakshek. Raakshek uit het jaar 1996. Ja, misschien heb je de...
1: Live vanuit de Hoofdstad.

0: उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नीदरलैंड तू जाने तो ढिंढोरा बजा दीजिए।
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
0: Ujala, page krijgen. Ujala's Diwali Festival of Lights, zondag 1 november in Meervaart. Met Sanjay Jodhan, Maus Miroy, Indroni Roy, Ravinder Singh Bedi en muzikale begeleiding is in handen van Avishkar Orchestra. Presentatie Jaya Chandrika Singh en Sudhir Nannan. Zondag 1 november. Ticket wacht bij Gadilina. Our programma shuru hone wala hai vanaf 2:30. Raad 8:30. Fakkeloptocht gezet. Hebben we een Georges concert. Door gaat hier. Tickets vanaf €15. Wacht bij Gadilina via meervaart.nl. Samen ontsteken we niet alleen lampjes, maar ook onze harten. Vier het mee, straal mee. Avisé, shubh Diwali.